সবিশ বড়া অর সবিশ প্রভাবশালী সদস্য দেশ অসো জু ইন্ডেকে ওর বিশেষ বাদ সে জসো যে ইউ সংগঠনকে ষাট প্রতিশত সে জাদা আবাদে সে 300 সালকে কম ইউও কে অসো তো যবে বি আমো এজ নাও শুনো তবে আমার জেন দাসে এজ সবিশ আগে রাষ্ট্রমন্ডল খেল ইয়ানি কমনওয়েলথ গেমস কি সে আমারি মনোদে আও যে কেউ কি খেলো ইউ সংগঠন কা এসা ধাগা অসো জু অলগ অলগ সংস্কৃতি ওর মায়দুপকে খিলাড়ি সে একই ম্যাদান দে আয় একতাকে সূত্র বাঁধিও একতাকে সে পরিচয় দিও জু ভারত দেশকে খিলাড়ি সে হমেশা রাষ্ট্রমণ্ডলকে খেল দে সে আপনা এক বেহতর প্রদর্শন দিও চাই সে কুস্তিও ইয়া মুক্কেবাজিও চাই ট্র্যাক ট্র্যাক অর ফিল্ডও ইয়া ভারতোলন আমারে অ্যাথলিটো কাছে হমেশা সে ভারত কি তিরঙ্গ কি মান সাথী ভারত কি শান বড়ানো কা কাম থা করে কিউকি যবে পোডিয়াম গাছি ভারতে খিলাড়ে কি গড়দে যবে স্বর্ণ পদককে মেডল পাও তো তিনদে সাথী ভারতকে রাষ্ট্রগান কি আওয়াজ এসে পুরে দেশকে নাগরিককে গর্বান্বিত মেহসুস করাও যু যু খেল এসে সিফ মেডল জিতণক জরিয়া নেথি বল্কি ইন্দে লইয়ে সে সবি ইউওকে বিচদে দোস্তি অনুশাসন সাথী স্বস্থ প্রতিস্পর্ধাকে বি ভাবনা খা বড়াওয়া ভেটো ইন্দে লইয়ে সে স্পষ্ট ও কি এজ সংগঠনে সে কোশি রাজা রাণী কা নাথি বল্কি ইন্দে কা ইন্দে কাম করনে ওয়ালা দেশ কা এক স্বৈচ্ছিক মঞ্চ সো জু রাষ্ট্রমন্ডল দিবসে সে আমুখে ইয়াদ দেও যে ইতিহাস চাই কেষ্ণাইব লেকিন যে বর্তমান ওর ভবিষ্যকে সহযোগ সাথী ওর সমঝদারি সাথী এজ সে বেহতর বনায় সক যু বিবিধতায় সে একতাকা যু মঞ্চ সে ভারতে সদ্য সচালা দুনিয়া খেয়ে দেয়লুয়া ইউ মঞ্চ লইয়ে সে এতল রাষ্ট্রমন্ডল খেবি এক বড়িয়া তাকত ভেটতে লাগে ভোলে ইউ মঞ্চ মঞ্চ দেশা মিল সব্যি দেশ কি ভাষায় অলগ অলগ অস ইনি সব্যি খেয়ে আপনি অলগ অলগ সংস্কৃতি অস লেকিন ইন্ডিয়াকে বাবজুদ বি ইনি সব্যি কাছে লক্ষ্যে সে এক অস যে ভাদ্যে জুনে মিলজুলিয় কাম করুন অস সাথী তু সব্যি কা ইউ এতলকে রাষ্ট্রমন্ডল দিবস গাছি তু সব্যি খেয়ে শুভকামনায় বি অস ওর সব্য জুনে এতল মিলিজুলিয় একই এসে ভবিষ্য কি ডবে জানো কি জরুরত অস জেন্দে সব্যি ইউয়া সাথী সে আগু বর্ণ খে এক বাতে অধিকার প্রাপ্তলে তো এজে বাতচিত করে তু সাথী আমি কমনওয়েলথ দিবসকে বারে দে তো এবে তু সাথী আপনি বাতচিত জারি থাকবে লেকিন ইদে সাথী তুমি সব্য জুনে শুনো এক বহতি বড়িয়া সিরমরি লোকগীত।

ফিরি পাঞ্জা ছয় বাজে ডুনে খেয়েছো তিনুনে কাম করু রাতকে গেরো বারবাস যাইক আমি এই বলু যে তোমরা যে এ ধান্দা সক ফিরাং ও ফিরি ওর কাম নিপটাবি এই গলে পাতার সঙ্গে আজকে কার্যক্রমের শুরুয়াত এক তোমার তৈক এক বড়া বড়িয়া মারি পাহাড়ি সে ঘানো মারি ধ্যানিয়ে সরিয়ে গানি আই তোমার নাবল মাঝি নাটি বাসিয়ে থাকে।

আর্দশ গোস্বরাও এক, পঁচিশ গোস্বরাও কে কোঠে জো কয়ে মুখে হচ্ছে ছানেও কে তেন চিস টালে তেন স্প্রে করনে তেম যে চিস মলায় যে তো কে সে পিস চায় পজা লিটার সে ইয়গো তো পজা ষাট লিটার কে তুই চিস তেন স্প্রে করনে ফসলে থে কবে করনে দেখো যে জুর নামি নামনা তোমার জানি যে পটাশ যে স্প্রে করনি ও মারে অশো কোনো প্রাকৃতিক বলবি যে মারে অশো রসায়ন ইয়া পটাশ করনু নেই তো তুমি সে স্প্রে কর সকো গোসরে যে অর্গানিক ল তৈরি স্প্রে কর সকো তাই দয় দু চিস তৈরি স্প্রে করনি দশ দশ বেটকে এক আজকে এক আজ দো দশ দশ বাসি কি তো দেখে তুমি যে রঙকি রানে কলো সেও দাবে ইয়া তুমি নাশপাতি ও পলম কি কি এমে তুমি ল দো তিন আর রঙকে আনে কলো বড় বড় রঙ নিখরে আনে এক তো ইয় দেখো সুপর সুপর আমার ভসমা মা মধু সুর ভসমা চুলো দু ভসমা যেতে তোমার বড় শক্ত মাঠা জানিও আপনি খিচো দো তেতু ভসমা পড়ো তোমার পুণি পড়ো ওর বড়া বড়িয়া সুফরড়া কাম করছ কো এ ভসমা তো ই বলছ বীজামৃত সেকের ও দেশি গায়ের গোবর কিউ মাটা কিউ মিশ্রণ কিউ বীজ তেম দুর্ণু অখড় টিশু বিষে ওর গোবর গঞ্চু বিষয় বীজ সাফ সুথরব ওর শিগু বি জাম সকো কিন কি বীজ সাফ সুথরব আনো না তো ই তো সে গাঁ ফসল বড়ি আনি এক আচ্ছাদন সেকের ও যে তো দিয়া গিয়ে আজকাল হকড়ে বারিশ গয়ে তো তুমি শুকু শুকু খড় কোটো করনু সে তলিয়ে পয়সা রাখনু চৌদিও রাখনু বস ছয় ইঞ্চ দূর রাখনু তাই দো কানাই জসে তনাও ইয়া ছ না চার ইঞ্চ দূর রাখো তাই দো খড় লাও তাই কান নম্বর আপনি দেখি যেতনি নম্বর হলে ফসল ইয়া তোমার যে কে লাগে দো তেতনি বড়িয়া রহলে আমি যদা বলু এই বলছো কু যে বস যে তোমরা কি এমনি করে দু ইয়া এবার মুখিয়া মুশকিল এনি করে দু কি এম না বস কি এনি করনু গাঁর তাজা গোবর করনু আট দশ কিলো গৌঁচ করনু ড্রম দু বরনু দশ কিলো গোবর দশ কিলো গৌঁচ ড্রম দু বরু তিন এক কিলো পো গুড়ো সে হচ্ছো হচ্ছো মুলাও সে মুলাও মুলাও রন দিও দু চিন দেশ তাই রে ছানিও স্প্রে কি ওর বেড়ে ছানিও ভৌ দু পো জড়ে পয়সার এটা যা কাম করলে তো তোমার খাদক বনাল খাদ টনিক বনালো টনিক সি ঠিক আছে এতে জিরো লাগত খেতে এবে গলবা তো রণী মারে এবার লাগে কেউ কি ছুটকা টাইমও সবে পাঁচ গোয়ে কলাকার দীপরাম ভরদ্বাজ বিগ্রাম ভাইয়া নটে তোমার তাই খিবে।

বাইসি দোক জুগি থং কলা কার্তিক ইস্নেও কিরণ নেগি বাইসি দো খালিং কাশা অমস দোক কাশো ফাইলু কুমো পরেসিয়া জু জড়ি বুটি আনু বারে বদিয়াশু তে কিস মদে বাইসি খেন্দা দো খানি জু আর সু জিলং দোক জু কাশানু জু পাঙু পরেসিয়া জু জড়ি বুটি নেও আর সু জিলং পাতলঙা ওয়াল তেক তেক নিস নেও অমি অমি সং আর সু পাতলঙা নু ব্রাস নং একে ইউ ইউ জাস তোস মদে জু দক সুয়াস্তিউ তাঙে সুয়ালি ফানবা নিস বাইসি জু আর সু কোটটেয়া জিলং তন গিয়া স্নেও বাঙা গুদা রক রক দং সি দো গা রাশংস টুমা দেরং দু জু আর সু জিলং রাব রাব পাথ্যামা দক জু টুম জামস মদে আর সু জিলং দক জু হলদিউ কতা পিক নিজ বাইসি দোক আই তো জু কাশানু দোক গুচ্ছি বাইসি গুচ্ছি ইত ওয়ালি প্রসিত নং দুর্লভ জঙ্গলি মশরুম নিও দুর্লভ লোটনা খ্যান্তা জু আসানি চস পরে সে চিস মানি মদে জু তাঙেস ওয়ালি মেহনত লানম পড়েস গুই লাই জাঙালে নো ছুলে দো ছুলে দো দোক রং মুস পচম গিয়াস দোলি দোক ইদং কে নু তা তাংমি গি মাবুস হাতু দোক জাগা পোতানি তো হদো আনুই পরেস মদে বাইসি জু গুছি তং কাশা রং মোস লস ই ই পংজু জাং মোস লিলোস মদে রং মোস জু কাশো পরদেশো নং একে জম্মু কাশ্মীর নং উত্তরাখণ্ডু জঙ্গালে নো জু প্রাকৃতিক রূপস সুচেয়া ঔষধীয় পৌধা নেও হদে সি দোক রং মোসু কুমো কই পোষক তত্ত্ব নিস রং মোসু কুমো খ্যান্তা জু প্রোটিন আয়রন ফাইবার ভিটামিন বি ডি সি আই দোক কে ওয়াল বোধি নিজ মদে কাশা জু রং মজু কান লালা জাম শোকেস সুপ নং আই দোক পুলাপ দেশকে লানম শোকেস মদে